কুমুরাইয়া উড়ে পাড়াপড়শি উইটা বলে বটের চিরা কুড়ে কুমুরাইয়া মারে গেল কুমুরাইয়া উড়ে পাড়াপড়শি উইটা বলে বটের চিরা কুড়ে।